0: Vous écoutez Radio 10.
1: যার ঘুচেছে মনের অন্ধারে সেই তো দেখতে পায়।